রাশি উদারা নর্মল দিদালা মিলায়া উদারা নগারা তরসে বুত সরতা মঞ্চা বুত লঙ্কা লঙ্কা পঙ্গ চাহান সমন্তারা ইয়াং বললুম বললু লাকু কান কমন্ত্রিয়ান লুয়ার নগরী ইন্ডিয়া ধরম সবুয়া পরনাতা নিয়া মনে বুত কান বাবা মাস্কে পাই পনের ভাঙ্গান ইন্ডিয়া দান উই আ সবগাই তিন্ডাক লাঞ্জু দারি পঙ্গ মুমাত তরসবু তেলাম্মা মুলিহান কম্বালি পুনর্বাঙ্গান রেগুলার দারি উইয়া কে বড়বড়া দেশে নাসি দি ইন্ডিয়া তুজু নগারা ইয়াং তর তরগাবুং দালাম ক লোম্পাক ফ্রুসুদেন মিন্যাক ও পি এচ এ প্লাস তর মাসুক আডে সৌদি দান রুসিয়া মনে তগান বাবা মরেকা তেলাম্মা মুতুস খান উন্তুক মুলাকু খান পনিং কাতান প্রোডুক্সি দালামজু মুলায়াং মুদ্রেত মুলাই বুলানজুনি সবগাই ভাগ্যানদারি কমিটমেন্ট মারেকা উন্তুক মঞ্জাগা স্টেবিলিতাস পাসার কমিটমেন্ট দারি ক তুজু নগারা তর সেবুত ইয়ংজুগা মঞ্চকুব আলজাইর ইরান কজাকিস্তান কুবাইত দান ওমান উন্তুক মনিঙ্গাত খান প্রোডুক্সি সবসার সর আত লাভান বুলু লাভান রিবু ভাইরাল পর হারি ইনি দিয়াম্বির মনসুর পর তেমুয়ান ভির্চুয়াল ইয়ং মারেকা সলরাঙ্গার কান হারি ইনি লঙ্কা ইনি সবাগিয়ান বসার বরসিফা সিম্বোলিস মনঙ্গত খান কপুতুসান ইনি দিয়াম্বিল দি সাথ ইরান তেঙ্গা মমলোকের সেলাউত হরমুজ ইয়ং দরলেতাক দি মুলু তেলাক পরসিয়া দন বিয়াসান্যা মঞ্জাদি জারুর লিতাসান বাগি সেকেতার সপর লিমা দারি টোটাল পর দরঙ্গ দাগাঙ্গান মিনিয়াক দান গাইস আলাম দুনিয়া দি তেঙ্গা বরকে চা কুমন্যা পুরং অন্তারা আজ দন ইসরায়েল সে দুসি তরসে বুতেলা মং হন্তিকান সবগাই সবগ্যান বসার পঙ্কিমান মেনিয়াক দারি পাডা প্রসুদন দি কাবাসান তুলুক তরতা মং হেলাঙ্কান প্র পাসুকান জুতান ভাইরাল মিনিয়াক পর হারি দারি পাসার গ্লোফল লঙ্কা ইনি যুগা দি আমিল মনসুল কপুতুসান উনি ইমিরাত আরব উন্তু কলুয়ার দারি কার্তেল মিনিয়াক ওপি এচ এ সবুয়া লঙ্কায়াং মঙ্গুন চুঙ্কান আলিয়ান্সি বরুসিয়া নাম পুলুলি মা তাহুন দর্শবুত আলিয়ান্সি ইয়াং মম প্রোডুক্সি সেকিতার এম্পত পুলু প্রসেন্ট দারি হার টোটাল মিন্যাক মন্তা দুনিয়া দনমা মিলিকি পঙ্গুরু ইয়াং সাঙ্গত বসার তরহা ভার্গা ইনর্গি দি সলরু পঞ্জুরি দুনিয়া ইরান মডুপকান সালা সাতু দারি দুবলাস নগারা অঙ্কোতা ওপি এচ এ সদঙ্গান রুসিয়া বুকানলা অঙ্কোতা নেয়া রেসা বকরজ সামাদেঙ্গান আলিয়ান সে প্রসিডেন্ট মিনিয়াক ইয়াং বরবাসিস দি ভিন্না তরসেবুত মমুল্লাই কলম্পাক ওপি এচ এ কতুজু নগারা তরসেবুত মন্নতকান আকান মন গাদাকান প্রতিমুয়ান বোলানান গুনা মনিনজুই কন্দু সি পসার তিঙ্গত কপাতুহান সরতা মেকানিজম কম্পেন্সিয়ান সে দান বরেন জানা উত্তু কম্বালি বর্তমু পড়াতাঙ্গা তুজুজু নি মন্দাতাঙ্গ আমেরিকা সারিকা দান ইরান তম্পাকন্যা বলুম জুগা মঞ্চপাই তিতিক তেরাং মনুজু সবুয়া তোর তোরবোসান সৈরিং দিঙ্গান পনোল লাকান ইয়াং দিলায়া কান ওয়াশিংটন তর হডাপ সজুমলা এলিমেন্ট কুঞ্চি দালাম পেটা জালান ইয়াং দিসুলুকান বলে তেহরান গুনা মাঙ্গা খিরি কনফ্লিক্ট তরসেবুত বাকান দি সাদ জিন্তাদান সজান তায়াং রাপু দি সলুরু কাবাসান আসিয়া ভারত মাসি তরুস বরার দি বাবা টিকানান জুরু বিচারা পমরিন্তা ইরান ইসমাইল বাগে মনে তকান বাবা আমেরিকা সারিকা তেলা মাম্বরি কান তং তঙ্গা তঙ্গপান তরহডা প্রঞ্চানা এম্পদ্লাস পয়েন্ট ইয়াং দিয়াজুকান ওলে তেহরান দেঙ্গান তুজুয়ান মঙ্গাখেরি পিরাং তরসেবুত ইয়া মন বাকান পাওয়া তং তঙ্গপান হারি পিহা আমেরিকা সারিকাত ইতু সাতি নি পাওয়া ইয়া তেলা মামেনজুই প্রপোজাল তরসেবুদান মনেবুত নেয়া সবগাই সসুয়াতু ইয়াং তিরা দপা দিত রিমা ইয়া মন তকান বাবা ইরান বলুম বায়ার হারগা ইয়াং চুকুপ মাহাল সবুয়া ইসরাত আকাঙ্ক্ষিয়া ওয়াশিংটন ন্যান সমাকিন ক্রাস মঙ্গাত পরুন্ডিঙ্গান ইয়াং বড়লাংসুং মাসি বরসিফা তিরা লাংসুং দন্দি মিডিয়াসি ওলে পিহা কতিগা দূতাবাসান ইন্ডিয়া
Untuk China yang baru ditunjuk

বাধা যে মাঝু বিজারা মামোয়া আনজে রন্ধির জয়সওয়াল কটিকা চাপি সোলা মিটন্ডাও ইয়া কি জামে আলি সে মা হায়া কে জিবু মা দেই ইয়া না হুসিয়ানা না মাসওয়ালা ইয়া পাকা ইয়ালি টোলেওয়া না বিজারা ইয়া মামোয়া আনজে নেপালি কটিকা টাডাওয়া কৈলাশ মানসরোয়া যাত্রা ইয়া কিলা মাকা আলি সি সিটিজ আকুয়াম্বা ইমসি মামোয়া ইন্ডিয়া কটিকা সোয়ালা হি উমে কুয়া থাবিটি না ওয়াজি না হি সি মাইন্ড লে পে আবানা জয়সওয়াল সিমা কুয়াম্বা ইন্ডিয়া ইমে কুয়া ইকি সি সিটিজা মারা কুয়ামারা কুয়াম্বা মা দেই কামা হায়ো হায়ানা মসিঙ্গি ওয়ালা হায়ানা মসিঙ্গি ওয়া উকুয়েলি না ও শহীদি ওয়া কিস্টোভিয়া আলি সি সিটিজা কুয়াম্বা উপানু জি ও বান্ডিয়া ওয়া উপানে মোজা ওয়া মা দেই ইয়া ইনো হাওয়েজি কুথি বিটিশা মেন্ডিলিয়া কুসিকলিজা টারিফাইয়া বারি কুটোকা ইদা কি সোহেলি আকাশবাণী মারে কানি ইটা জিন্ডুয়া মরাডি ওয়া উহুরু ওয়া কোঙ্গেজা আঞ্চি জেনে মেলি জিলি জো কুয়ামা কুয়েনে মিলাঙ্গো বাহারি ওয়া হোমুস রাইস ওয়া মারে কানি বনা ডোনাল্ড ট্রাম্প আলি সেমা জো ডিহি ইটা সাইডিয়া মা মিয়া মেলি না মা বাহারিয়া ওয়া পাটো এলফু আম্বিলি কটিকা চাপি সুলেমিট নাও ইয়া কি জামি আলি সিমা কুয়াম্বা আঞ্চি জিসি জো এগেমেয়া উপাণ্ডে উটে না জিসি জো না হাটিয়া জিমে আথ্রিওয়া না ভিটা ওয়া ইভানি না মারে কানি ইমে ওয়াম্বিয়া আঞ্চি হিজি কুয়াম্বা ওয়াশিংটন ইটাউঙ্গেজা মেলি জাও সালামা কুটোকা কুয়েনিয়ানজিয়া হিজি জা মাজি জিলি জো ভে কুয়াই কুয়াসো ইলি ওয়া ওয়েজে kuendelea na shughuli zao kwa uhuru na kwa uwezo. Amri kuu ya Marekani ilisema mpango huo utahusisha waharibifu wa makombora yanaongozwa zaidi ya ndege 100 na wanajeshi 1015. Bwana Trump alisema ikiwa mchakato huo utaingiliwa unaingiliazi kati huo utalazimika kushughulikiwa kwa nguvu. Anchi saba katika kundi la OPEC la anchi zinazosalisha mafuta ikiwemo Saudi Arabia na Urusi zinasema zimeamua kuongeza uzalishaji kwa kiasi kidogo kuanzia Juni kama sehemu ya ahadi ya utulivu wa shoko, ahadi kutoka kwa anchi hizo saba pia ikiwemo Algeria, Iraq, Kazakhstan, Kuwait na Oman ya kuongeza uzalishaji kwa mapipa 1100 98 kwa siku inakuza baadaye mkutano wa mtandaoni waliofanya leo. Hatua hiyo ya mifano kwa sababu inakuza wakati Iran inapozuia milango bahari wa Hormuz kwenye madomo wa guba ya Uajemi ambapo karibu moja ya tano ya biashara ya mafuta na gesi asilia duniani hupitia katikati ya vita ya Marekani na Israeli hilo. Limesimamisha mafuta mengi yanayosafirishwa kutoka kwa wazalishaji wa guba na kuangusa mamilioni ya mapipa kwa siku kutoka soko la kimataifa. Pia inafuatia uamuzi wa Falme za Kiarabu wa kuondoka kwenye kundi la mafuta la OPEC na kutishikisha muungano wa miaka 65 ambao hutoa takriban asilimia 40 ya mafuta ghafi duniani na una ushawishi makubwa juu ya bei ya nishati kote ulimwenguni. Irani ni mojawapo ya nchi 12 wanachama wa OPEC na Urusi haifanya kazi, inafanya kazi na muungano wa zalishaji wa mafuta wenye makao yake Vienna kupitia kundi la OPEC. Anchi hizo saba zilisema zitafanya mikutano ya kila mwezi ili kupitia hali ya soko, kufuata sheria na fidana kupanga kukutana tena tarehe 7 mwezi wa Juni. Viongozi wa Ulaya wanashuka Armenia kwa mikutano miwili isiyo kawaida katika nchi ambayo kwa muda mrefu inachukuliwa kwa mashirika wa karibu wa Urusi katika kusini Armenia na mwanachama wa muungano wa kiuchumi wa Ulaya na rais wa Urusi Vladimir Putin na Moscow ina anda kambi ya kijeshi katika ardhi ya Armenia leo. Zaidi ya viongozi 30 wa Ulaya na waziri mkuu wa Kanada watashiriki katika mkutano wa kilele wa jumuiya ya
किसी

তাবা সুতে এয়ারটেল বারগুজর সুদে দার তার লোয়াদা ওয়াকে দার আন্ধ্রপ্রদেশ বা হজুরে মাকামতে আরশাদ আজুমলে ওয়াজিরের অহান ইথেলত সোহান পারকানি ব ইলেকট্রনিক ও ফান্নবরী ইথেলত দৌলতে হিন্দ আগাইয়ে অশ্বিনী বৈষ্ণব আগাইয়ে নারা চন্দ্রবাবু নাইডু সর ওয়াজির আলত আন্ধ্রপ্রদেশ আগাইয়ে নারা লোকেশ ওয়াজির উমুর ফান্নবরী ইথেলত ও ইলেকট্রনিক ও ইরথেবাত আর তিজি বা ওমরান ওয়াসাইল ইনসানি হুকুমত আলত আন্ধ্রপ্রদেশ আগাইয়ে বিকাশ কোলেই মোয়াবিন রাইস গুগল ক্লাউড আগাইয়ে করণ আদানি মদিরে গরুহ আদানি আগাইয়ে জিত আদানি মদিরে গরুহ আদানি বা আগাইয়ে রাকেশ মিত্তাল নায়েব রাইস ভারতীয় এন্টারপ্রাইজেস বারগুজর গার্দিদে আগাইয়ে অশ্বিনী বৈষ্ণব ওয়াজির ইলেকট্রনিক ও ফান্নবরি ইথেলত রোহান ও ইথেলত ও সোখান ফারাওখানি দৌলত মরকজি হিন্দ গুফত কে হিন্দ ব হেমায়ত কবি সিয়াসতি বা রহবরি আইন্দে নিগর আমাদে আস্তাবে উনওয়ানি এক শরীক আসলি বা কাবিল আতমাদ দা জঞ্জিরে আরজিশ ও জঞ্জিরে তামিন জাহান দার তাওলিদ ইলেকট্রনিক জহুর কুনাদ আগাই বৈষ্ণব জিমন সুখনানি দার এক গ্যার্দ হমাই পাস আজ ইন মারাসিম বারজস্তে মার্কজ হুশ মসনুই গুগল ক্লাউড হিন্দ আর বিশাখাপত্তনম ইজহার দোষে কি ইন মার্কজ হুশ মসনুই দার বিশাখাপত্তনম আজ ইন কলাব হুশ মসনুই বা দাদেহাই হিন্দ রহনমাই খোহত কাল আগাই বৈষ্ণব আকিদন গুফত কে হিন্দ পিশ আজ ইন বেউনওয়ান এক রহবর দার খদমাত ফন্নাবরি ইথেলত জহুর নমুদে বা আকনুন বেসুরত দার তৌলিদ লাওয়াজিম ইলেকট্রনিকি দার হল পিশরফত আস্ত আগাই বৈষ্ণব বা তাকিদ বার লজুম তবদিল শুদন ইন কিশোর বে এক মার্কজ জাহানি দার বাক্স হয় কালিদি ফন্নাবরি মানন্দে নিমে হাদি হ কোয়েন্টাম ফজা ও হুশ মসনুই আজ চশমানদাজ নখোস ওয়াজির মোদি তমজিদ ও সতাইশ নমুদ ও খাতে নিশান সাখত কে হিন্দার তৌলিদ টেলিফোন হাই হামরা পিশরফত হয় চশমগির নমুদে আস বা টেলিফোন হাই হামরা বে ইয়কি আজ একলাম সাদেরাতি বারতরে ইন কিশোর তবদিল শুদে আন আকনুন তকরিবন পঞ্জাহ দরসদ আজ তকাজাই দাখিলি লাওয়াজিম ইলেকট্রনিকি আজ তারিখ তৌলিদ মহলি তামিন মি শবদ তহত উনওয়ান মামুরিয়ত নিমেহাদি হা তৌলিদ তেজারি দার হিন্দ আগাজ শুদে আস ইন প্রোজে বা সরমায়ে গুজারি তখমিনন পাঁচদা মিলিয়ার ডলার আমরিকাই বা আহমকারি আদানি কনেক্স বা এয়ারটেল নকশা দার হল তোসে আস বা শামিল এক মার্কজ দাদি হুশ মসনুই বা জরফিয়ত এক গিগাবাত দার বিশাখাপত্তনম খাহত বুদ হুকুমত আলত আন্ধ্রপ্রদেশ হদুদন 600 হেক্টর জমিন দার মনাতিক রামবিল্লি তুরলু বাদা বা আদা বিরাম র বারাই ইন প্রোজে এখতসাস দাদে আস ওয়াজির নামবর্দে ইজহার দোষে কি হিন্দ দার হল তাবদিল শুদন বে এক শরীক গাবিল আতমাদ দার তৌলিদ নিমেহাদি হা ও ইলেকট্রনিক মি বসাদ বা শিরকত হয় ফন্নাবরি জাহানি আজ জুমলে গুগল খাস তা সার্ভার হা পারদাজান্দে হয় গ্রাফিকি ও তারাশে হয় খুদরা দার দাখিল ইন কিশোর তৌলিদ কোরআন ওয়াজির মাসুব বা তৌসিফ ইন প্রোজে বে উনওয়ান এক প্রোজে তাহবুল আফারিন ইজহার দোষ বিশাখাপত্তনম বা তকিয়ে বার জির সাখত হয় পিশরফত ও সরমায়ে গুজারি হয় জাহানি বে এক শহর হুশ মসনুই তবদিল খাস শুদ ও আজ দিদগাহ আগাই চন্দ্রবাবু নাইডু সর ওয়াজির আলত আন্ধ্রপ্রদেশ দার তোসে ইকো সিস্টেম হাই ফন্নাবরি ইথেলত কদরদানি নমুদে ও গুফত কে মার্কজ দাদে জদীদ হুশ মসনুই তাগিরাত ইনকলাবি রা দার বাখশ হাই মানন্দ আমোজিশ মুরাকবত বেহদোষ্টি হওয়া ফজা লজিস্টিক ও কেশাবর্জি বে হমরাহ খুদ খাহত দোষ আগাই বৈষ্ণব হামচানিন আজ গুগল বারাই নসব সে কাবুল জিরে দরিয়াই আজ বিশাখাপত্তনম কে মাসির হাই ডিজিটালিয়ে জাহানি রা আজ তারিখ অস্ট্রেলিয়া খাবার মেয়ানে আরোপা আফ্রিকা ও আয়ালাত মুত্তাহিদে বেহম মুত্তাসিল মিকুনা তশাক্কুর নমুদ সর ওয়াজির হুকুমত আয়ালাত আন্ধ্রপ্রদেশ এন চন্দ্রবাবু নাইডু দার ইন মারাসিম গুফত কে আন্ধ্রপ্রদেশ বা তাকিয়ে বার সুরআত আতমাদ ও সহুলত আঞ্জাম কসবকার বে উনওয়ান এক মাকসদ বারতার সরমায়ে গুজারি হিন্দ দার হলে জহুর আস্ত মার্কজ হুশ মসনুই গুগল দার বিশাখাপত্তনম সঙ্গে বেনাই করিডোর ফন্নাবরি রুবে রুশদ মা খাহত বুদ কে আজ নো আবরি রহনুমাই মি কোনাদ ফোরসত হাই আরজিশমন্দ বারাই জওয়ানান মা ইজোদ মি কোনাদ বা জায়গাহ মারা দার ইকতসাদ ডিজিটাল জাহানি তাকবিয়ত মি দেহাদ চশম আন্দাজ মা ফরাওতর আজ জজ্ব সরমায়ে গুজারি ইস্ত মা মি খাহিম ইস্তেদাদ হাই মহলি নোপাই হা বা শিরকত হা বে শোরাকাই ফাল দার ইন দাস্তান রুশদ মুবতানি বার ফন্নাবরি তবদিল শবন বা পুশতিবানি কবি দৌলত